ব্যবসায় সবনতি বিবন্ত কর তোর ফিও তেমবেন সই সবনতি অবেন সতিরি সোস বেখরেস তোস নশকর কে আরব আলে কুল্ল হাল নম নাকলি কুল্ল হাল নফি কুল্ল এ হাল নাকে সতর তনা তনা হফস তনা কবিল তনা লিক